দাল এতি নাপুরু সাত্তু লে উর না নাপুরু সাত্তু বিস দাল এতি নাপুরু সাত্তু লে উর না নাপুরু সাত্তু নয়ে কুত লেড বোকরনা কাম কট নেতি নাপুরু সাত্তু নয়ে কুত লেড বোকরনা কাম কট নেতি নাপুরু সাত্তু।